পারছো গলালে চুটি ছোড়ো মন গয় বারে তো কেন লাই ভোটে ভোটে মাইলে তাল গরম দাগাড়া বারে।

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি, জেঠো ছোরো ভনসা উতা হেবা তিউরা চিচি, ছাইলা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি, ছাইনা ভালো ভালে দেখি রুনসা আখা মিচি।

جسائي میرا دوی لال پاو دیکھی بہو تئی آئیو رو تو تشائی اٹھی شیر را تھا کو نظر رو وائی تھیو کاک پنی ٹھیکی ایک ترنالی پر بجی لے یو کاغا مرشو بھنی یو کاغ چو دی بھنڈو لو تا پنی ایک پائی نظر جسائی پھیری آئی شرن پری نظر دی بچی گئیو کاک تشائی দুঃখি বারুণ কই একা ঘর মাঠে দলি দিয়াতি সিয়ে বালকতি না পুতে উনকা আপু দুই দম্পতি সলা গরি জেঠা বাবু তীর ভো কাঞ্চ উয়া মাতিরা বেচি নেত্র মা।